থাকে। ওয়া সারি 200 মার্কে ছুতো দে মুজি কাছে তো শেডলিসি পরি অরেমো ইসো নিজা নাম সদেছি ইয়াসার হিলাতা মার্কে অরেমো মিকো পোজরা বিস্তারো ইয়াসারে এমসো শেডলিসি ছে